খাটক যা খোঁজছে। মোহাম্মদ আদিম, মোহাম্মদ জাভেদ আর মুন্নে সুলেমানি গঞ্জুড়ওয়ারা সে শুনেকে খাইশমন হ্যাঁ। দিলীপ কুমার, রামিকর অক্ষয়, রামিকর অক্ষয় রামিকর মহারাষ্ট্র শুনে চাহতে হ্যাঁ। কপিল চিপা, পূজা চিপা আর ধর্মেন্দ্র চিপা ভোপালগড় রাজস্থান সে শুনে চাহতে হ্যাঁ। শাহিদ আলী, ইফত ফারুকি আর হিজানি চেন্নাই সে শুনেকে খাইশমন হ্যাঁ। আর শুনে চাহতে হ্যাঁ দিগদর্শন কবিতা গৌড় মেরঠ কেন্ট সে। জফর মোজম শেখ, ফলক তবসুম শেখ, বেবি আলিজবা শেখ রঘুবীনগর দিল্লি সে শুনে চাহতে হ্যাঁ। আর সেক্টর পাঁচ যোধপুর রাজস্থান সে রমেশ চন্দ্র চৌহান, মোহিনী চৌহান আর কল্পিত চৌহান শুনেকে খাইশমন হ্যাঁ। আর লাতুর সে ওসমান শেখ, সায়রাবানো শেখ আর করিশ্মা শেখ শুনেকে খাইশমন হ্যাঁ। আর শাহজি ভোটকে, নন্দা ভোটকে, হনুমান ভোটকে মহারাষ্ট্র সে শুনে চাহতে হ্যাঁ। নৌশাদ সলমানি, বেবি আলি, নিসার সলমানি, ধনুরি তেলিওয়ালা সে শুনে চাহতে হ্যাঁ। আর শুনেকে খাইশমন হ্যাঁ সুষমা সুরোশে, মায়রা সুরোশে আর বিঠল সুরোশে ওয়াশিম সে। আর শুনে চাহতে হ্যাঁ হীরামণি বর্মা, পারসমণি বর্মা ছত্তিশগড় সে।